শিকায়ু দলদলে হিলমা মাসে কথি প্রফুলে নাই মাথি উঠাই মানুভ জীবকো পানিলে মালাই ধৈ পখালি দিনুভ দলদলে হিলমা মো ভাসে পথি প্রভুলে নাই মালাই মাথি উঠাইলা নুভ জীবনকো পানিলে মালাই ধৈ পখালি।